সম্রাট গুরু সির হাত তারেয়া সিরি উপর ঠান্ডা কুরসুরা সম্রাট গুরু সির হাত তারেয়া।